শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে একটি শীর্ষ বৈঠক শেষ করেছেন। মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের পর বৃহস্পতিবারের এই বৈঠকটি ছিল চলতি বছরে তাদের দ্বিতীয় মুখোমুখি আলোচনা। শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প একটি অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসে শিকে স্বাগত জানান। 2023 সালের পর এটি চীনা নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্প বলেন, এই সফরকালে আমরা নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স বা এসআই সম্পর্কিত জরুরি বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই ক্ষেত্রগুলোতে এখন আমরা যে সিদ্ধান্তগুলো নেব তা আগামী বহু দশক ধরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় বৈশিষ্ট্য ভিন্ন, তবে খোলামেলা, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা মত পার্থক্য দূরে রেখে পারস্পরিক আস্থা গড়ে তোলার পাশাপাশি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং অভিন্ন ভিত্তি খুঁজে বের করতে পারি। পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে শি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার সঠিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখবে। শীর্ষ বৈঠকের পর সাংবাদিকরা ট্রাম্পকে একাধিক প্রশ্ন করেন, যার মধ্যে ছিল তারা তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেছেন কিনা। তিনি শুধু বলেন যে তাদের একটি চমৎকার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার ইতিহাসের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও শির মধ্যে শীর্ষ বৈঠকের পর নৈশভোজটি অনুষ্ঠিত হয়। নৈশভোজে স্বাগত বক্তব্যে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট শি এবং আমি উভয়ই বুঝি যে আমরা ভিন্ন ব্যবস্থার প্রতিনিধিত্ব করি, তবে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে এবং আমাদের মধ্যে সদ্ভাব এর আগে কখনো এত ভালো ছিল না। ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে শি বলেন, তারা অনেক বিষয়ে একটি নতুন অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছেন। শি আরও বলেন যে 80 বছরেরও বেশি সময় আগে চীনা ও মার্কিন জনগণ জাপানি সামরিক আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে রক্ত ও আগুনে গড়া এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবশ্যই টিকে থাকবে। মার্কিন পক্ষ শীর্ষ বৈঠকটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাও এরোর প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। উল্লেখ্য, দেশটি পূর্বে নাওরু নামে পরিচিত ছিল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডেভিড অ্যাডিয়াং এই ঘোষণা দেন। অ্যাডিয়াং আইসিসিকে একটি বহুপাক্ষিক সংস্থা হিসেবে বর্ণনা করেন, যাকে আমরা নাও এরোর কাছে ক্রমবর্ধমানভাবে অপ্রাসঙ্গিক বলে মনে করছি। তিনি বলেন, নিউইয়র্ক ছাড়ার আগেই তার দেশ প্রত্যাহারের নথি জমা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন এর আগে জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে আইসিসির নিন্দা করেন। তিনি দেশগুলোকে এই আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। গত মাসে ট্রাম্প প্রশাসন আইসিসির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে প্রেসিডেন্ট আকানে তোমোকো রয়েছেন। এই পদক্ষেপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা একজন নেপালি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী আকস্মিক বন্যা ও কাদা প্রবাহে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধরমরাজ উপ্রেতি বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এনএচকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উপ্রেতি বলেন, সরকার নদী তীরবর্তী ও দুর্যোগ কবলিত অন্যান্য এলাকাকে বসতির জন্য অনিরাপদ ঘোষণা করার পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার দীর্ঘমেয়াদী বসতির জন্য নিরাপদ স্থান নির্বাচন করছে এবং স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা স্থানান্তরের জন্য কাজ করছে। উপ্রেতি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্তৃপক্ষ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে। তিনি আরও বলেন, সরকার জাপানের সহযোগিতা চাইতে আগ্রহী। উপ্রেতি এও বলেন যে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া বলে মনে করা ব্যক্তিদের খোঁজার অভিযান এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা বাকি সকল অপহৃতকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন জানাতে ওয়াশিংটন সফর করেছেন। ইয়োকোতা তাকুইয়া অপহৃতদের পরিবারের একটি দলের প্রধান। তার বড় বোন মেগুমিকে জুনিয়র হাই স্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীন অপহরণ করা হয়। ইজুকা কোইচিরোর মা তাগুচি ইয়াকোকে অপহরণ করা হয়েছিল তার এক বছর বয়সের সময়ে। মার্কিন রাজধানীতে সরকারি কর্মকর্তা ও আইনেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার ইয়োকোতা ও ইজুকা এক সংবাদ সম্মেলন করেন। তারা জোর দিয়ে বলেন যে অপহৃতদের বয়স বাড়ছে এবং এ বিষয়ে তারা মার্কিন পক্ষের কাছে বোধগম্যতা ও সহযোগিতার আহ্বান জানান। ইয়োকোতা বলেন যে তিনি লোকজনকে তার মা সাকিয়ে এবং তার অপহৃত বোনের ছবি দেখিয়েছেন। সাকির বয়স এখন 90 বছর। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আবেগের সাথে এবং শ্রোতাদের চোখে চোখ রেখে বলা কথা মার্কিন সমাজ জুড়ে অনুরণিত হবে। ইজুকা এ বলে উদ্বেগ প্রকাশ করেন যে আত্মীয় স্বজনরা সোচ্চার না হলে বিষয়টি বিস্মৃতির অতলে তলিয়ে যেতে পারে। তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই আবেদন জানিয়ে যেতে চান। জাপানের প্রধান দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বা জেজিবির মুনাফা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার এক পর্যায়ে 10 বছর মেয়াদী বন্ডের মুনাফা বেড়ে 3.115% পৌঁছায়, যা বন্ড ট্রেডিং জানিয়েছে। এই হার 1996 সালের আগস্টের পর সর্বোচ্চ। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উদ্বেগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দীর্ঘমেয়াদী সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এটি জেজিবি বিক্রিতে ভূমিকা রাখছে, যার ফলে মুনাফার হারও উচ্চ রয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামী মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস, ওইসো
3: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
2: ভিয়েতনাম দেস, শোগাককো দে ভলান্টিয়া ও শিমাশিতা, 一緒に歌ったり踊ったりしました。
3: そうだったの?
2: はい。 ゆうきさんに会いたいです。
0: এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: ওয়েট্রেস বা দোকানের নারী কর্মী পারফে নিয়ে এসে বললেন,
2: মেলন পারফে দে গোজাইমাসু,
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিস্ময় প্রকাশ করে বলে,
2: ওইসো,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করল,
3: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
0: তামসান, ইউকি-সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
2: ভিয়েতনাম দেস,
0: ভিয়েতনামে।
2: শোগাককো দে ভলান্টিয়া ও শিমাশিতা,
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম।
2: ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা,
0: আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি?
1: তাম বলে চলল,
0: হ্যাঁ, আমি ইউকি-সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি, তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
4: ইশ্যনি
0: মানে হলো একসঙ্গে,
4: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
4: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
4: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
4: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
4: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
4: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা, তাই সে বলেছে উতাত্তারি ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
4: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
4: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা, ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ, একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
5: হোক্কাইদো দে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
5: হোক্কাইদো দে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদোতে কি কি করবেন?
4: হোক্কাইদো দে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
4: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
4: ハイキングをしたり。
0: কথাটি হলো
4: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
4: 温泉に入ったり。
0: কথাটি
4: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ。এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
4: স্টাই দেস।
0: খেয়াল করেছেন তো, তারই রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে।
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন।
4: হাইকিং ও শিতারি অনসেন নি হাইত্তারি শিতাই দেস।
0: আরো উদাহরণ দেয়া যাক। মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন। আপনি যদি বলতে চান আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি, তাহলে জাপানিতে কিভাবে বলবেন? জানিয়ে রাখি, কেনাকাটা বা শপিং করা মানে হলো
4: কাইমোনো সুরু।
0: আবার এই
4: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
4: শিতারি।
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
4: উমি দে ওয়োগু।
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
4: ওয়োই দারি।
0: এবার তাহলে চেষ্টা করুন।
5: কাইমোনো ও শিতারি উমি দে ওয়োই দারি শিমাশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে, কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
4: ঐশি।
0: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে, তাহলে বলুন
4: ঐশ।
1: এবার আপনাদের পালা।
0: এ পর্যায়ে আরো একবার শুনবো আজকের কথোপকথন।
2: মেলন পাফে দে গোজাইমাস ওইসো।
3: তামু ইউকি সান তো দোকো দে আত্তা নো?
2: বেতনাম দেস। শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা। ইশশো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
3: সো দাত্তা নো?
2: হাই। ゆうきさんに会いたいです。
5: 食いしん坊カイトにお任せ。
1: エバレルパーボカイトアプナルボジョンミシャロード。
0: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
0: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্টকেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিম বিচি বা ডাল জাতীয় শস্যের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেছে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
1: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
0: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন অবশ্যই।
1: তাহলে আগামী আসরে দেখা হবে।
6: টোকিও からお送りします。
7: This is NHK World Radio Japan
6: Tokyo